আদি তিমান রসকলাগে বিমা মেদু ইরাদ কুরব্বা এ বিমুগে খাংকোলু তাকুং উনি কুরব্বা খাং এ উরেন্নান নেগে হিজি আল্লাহ হুকুম কুরব্বতে একলাগে হুকুম বদলে গিন্নানে ইব্বিস ফরাতিন ওয়ে আদি একলাগি হিসাবু বেল্লেবুং আবসবে বডিগিম্বা রসকলাঙ্গে

না হামায় খান না দে হেয়ে এই নুহগে ফানুগে কৌমগে মিহু নাই আদ বাগা মিহু নাই সামুদ বাগা মিহু নাই এওরেঙ্গে ফাহুং উলুন মিহুনে আল্লাহম মেনুই এওরেন নেগেতে এওরেঙ্গে গাথং এওরেঙ্গে রসুলুম বয়াম বেগম বা হেকে তকায়গেম বডাগতে ফাহে এওরেঙ্গে আঙ্গতকুগা এওরেঙ্গে আইতং এলুয়ে আদি এওরেম বুনে ফুয়ে হামাকাশ্বরম তিয়াবে খালুং একামকায়গেম ফনু বেবি খান্তকা তিমাম্মেং খাফির জয়ীমুয়ে আদি হামাকাশ্বরম তিয়াবে খালুং একামক তিমাম্মেন না গোয়া লব্বা খামকা মেদু হামাকাশ্বরম তিমাম্মেম বাণী বসবাস তেরকম ফুরিগেম বা শক্কে গে।

ইসবেদিয়ে মিথালকা নুলা উড়ুতকায় বিং উফেদেবি আল্লোহা মেদু শক্কে বে হে ইয়ে একলাঙ্গে তিয়ে ব্যামি হুন্ন গোয়া লবনি তিয়ে ব্যামি হুন্ন তিয়ে ব্যামি হুঙ্গে ফাফত ফুসবা দেব মশাই খান্ড এড়িগিমবা মুদ্দতক তিয়ে ব্যামি হুম ফস কুরব মঠকে এউরেন দেনবুয়ে তিমাম্মেন কাহাল ইনসানুম খম গা মেনুই তিয়ে বেকলুন নুয়ময় তিয়ে বেকলুং এদিবডা গন্নবনি তিমাম্মেঙ্গে খাবফেং আলো কংকুং উলুনু থাকেতিং তিমাম্মেন দুরু কুরেবু মাসে ফাহে বয়াম বিগম্বা হুজ্জতে তিমাম্মেন্ন তিয়া বেকলুং গেনেস দিব্ব বল্লবাসে।

0: গেতরং এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক হিগা হিঙ্গা পোয়েস্ট মাস্টরু কে দর্শন রা আদিবা তোরগে রাজস্কা হা মেগাভোট কে সোলাবানি হার কফা শ্রীলঙ্কায় দেওমুগে কোরিং ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইডিএ হুশাহলান জেহে গোতাং হামিতে স্যাফি রাজ্যে গাহনা শ্রীলঙ্কা হাই কমিশনের নেরু নোটিসে গা বিদারবি ট্যুরিজম গে বেনমা লঙ্কায় দা মিহু মিমুগে ফানসা বিহু ফেশকিং ইডিএ হুশাহলান জেহেন কামা আদি দিবে হিন্ন কুরিমবেস অন্য গোত ইতুর ফিয়া কানুলা নদীহে দুহগে ট্যুরিস্ট ভিসা লিবেনে কাম বিদারবি ইলেকট্রনিক ট্রাভেল অথরাইজেশন ইটিএ হুশাহলন জে গোত ওই গতুং মিদেহরুগ অক্টোবর মহুতে রেগা বগতি গতুং উবালি নমেস মিহারানি কামিবণি ইটিএ হুশাহলন জে গোতং হমজ সাফা এ গতুং লঙ্কা হাই কমিশন বিদারবি ট্যুরিজম গে বেণম লঙ্কায় দা কমে কৌমে গে মিহ কোয়েস ইটিএ হুশাহলন জেহেন কাম লঙ্কায় দা তুর ফেশুমগে সৌইস গডির কুরিং হোদন জেহে মি হুদ্দে এদি হুশাহলন জেহেনি ইটিএ ডট গভ ডট এল কে ওয়েবসাইটং শ্রীলঙ্কাকে ইমিগ্রেশন কানুন গে দশন সালিস কৌমে গে রায়িতুনাং এং আর্দুগে মুদত হিলে ভিসা দো কুরা গত মিমুগে হেবণ দোহুগে এ কৌমগে কানুন হদা মজিলি হুম মিমণি ফাস কোফা ফতুরেরকং কুরিয়ার মট্টকা লঙ্কা সরকারং হুশেলি মিনিমুমকি মার্চ মুগে ফহকল ক্যাবিনেটম ফাস কফা মশুগে দশুং কুরিয়া গেন্দা মাসকতে নমিস মি উসুলা আমল কুরম ফশানে তারিখে আদি রশ্মি কং ইউলান কফেনুয়ে ঈদবন্দং এয়ারপোর্টং ফুরা দাতুরবেনিম বগুত সমাকন দেবুম মোডিভস এয়ারপোর্টস কোম্পানি এমএসসিএল অলদিমাস করে ব্যাফি এমএসসিএল ওয়ানি মেহর গালহা ঈদবন্দা দিমাকো গিনা দিকে দাতুরবেনিম বেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বেণু কুরানে কমলফা করে বেতি মেদুম ফিশক মিমুগে তিরি সুন দুহগে নিয়লা এয়ারপোর্ট বেণু কুরা ফরাতকুং সামালবুম ইলতিমাস করা বাফা খাসক মিদোস্তগা বেলানা ইন্টারন্যাশনাল এয়ারপোর্টম ফুরা এমেহা দাতুরিমেস বগুত খাস সামাল কমে দেবুমায়কো এ এয়ারলাইন তখন দেব্বা ইরশাদ ফুরিহমে তবাবুম এমএসি এলমবাণী ইলতিমাস করা বাফা আদি মিদোস্তগা দাতুরিন দিমাবিদান দত্তক এহি তেরকম ফোর কদিনকে গোতুং এয়ারপোর্টকে মোজফুং হারকা তেরুম দানে কমবেস এমএসি এলম বিদারবে এ আর্গডিং হাতরগডি বারমেট তিহসি কোন্তাড সমতি গেন্দবনি দিবেরাজে গাডু ইরানে কো সুলহা গে বসমে একলবালম কুরমদা মশরা তোগা বাই কুরিন তলিফাভি নমিস আদিবেসি তুরমসি কে তেকে কুরন জে কমগা আমেরিকা গে খারিজি ওয়াজির মাকো রুবিও বিদারবেচ এনা মিমেরুম বিদারবি নমিস ইরান গে খারিজি ওয়াজারা গে তরজমান ইসমাইল বাগাই বিদারবি দেফরাতকে দেমেদগা হরি খেয়াল তফাত উন্তং আদিয় স্বর বড় কম ইরানা দেখল আমেরিকা এং ইসু ফেসি হাঙ্গুরাম নিউমক গেণৌ মট্টকা সুলহাকে মশরাতকা মেদুয়েরেকে দৌর আদা কুরমুন্দা পাকিস্তান আসকরিয়া গে বেরিয়া ফিল্ড মার্শাল আসিম মুনির দাদি ফাহুম বণি তেহরান ডেম্ফ মি গেতরুং হামলা বদল কুরু মেদুকণা লাফা ওয়াকা ওয়ানা জুকুমি দণ্ডিবলগা দেফরাতকে মেদুকা হরি ম্যাগণু খেয়াল তফাত উন্তং হাল কুরমট্টকা আমেরিকায়া গুড়িগেং মশ্বরা কুরা গতরগে মুশিরুঙ্গে টিমেভেস মিহারবণী ইরানগে বেরিরশদা তুরকোফা মশ্বরা তহগা বাইকঙ্কমগা এপসুমকং আদেব নমেস ইরানু মুসন কোফাওয়া ইউরেনিয়মগে মসলেয়া হুরমুস কণ্ডোলিগে কন্ট্রোল ওনানি গোতকা মেদু আদিয়সবণি বহুস দেবস উন্তং ফিদিফা বহুস্ত কুরিয়দানি হাঙ্গুরাম ফেশমায়কো এ কণ্ডোলি বন্ধু কুরমুগে সবম মুড়ি দুনিয়ে বণি হাকতাগে বুড়ু কারিসায় কুরমতিফা মে হিসাব দণ্ড মুঙে হাবির হাতরিকে খবর দণ্ডবাণী মুনি আসসালামু আলাইকুম
1: ইংহা 1440 কিলোহার্টজ মিডিয়াম ওয়েভ 890 মেগাহার্টজ এফএম ব্যান্ড
2: দিবেহরাজ্যকে আডু
3: বল সাকল পাবত করি কিহিনত দেনতি তনু এহেন সাকল নেরেন গতে বুনবলা
4: কমমিয়ক বিস পাক কল্লবনি কো নিমুনি কার পাক কুরা জোনু গ সাকল সাকল পাক কুরা জোনু গ কার দেরদো
3: কিহা দের কাম এ দিয়েনো হাম দরমতি পাক কু মিয়ার পাকিন জোনে বিস নুন
5: পাকিন জোনে তে মা দর কুনো এটা পাক কু কোড় তাংকুলক হিঙ্গালি সামা রাঙ্গলুয়ানি
6: পাক কুরাবা
2: ಎಹನಸ್ ಗವಾದ ಎಗ್ಗು ತಪ್ಪಾಕು ಕುರವ್ವ ಅದಿ ಎಹೆಮ್ಮಿಹುನ ಉಂದಗೂ ನುವಾಗು ತಪ್ಪಾಕು ಕುರವ್ವ

রিশওয়াতাকি ম্যাং আল্লাহ অলুন্নং হারাম করে বড় তিফাফত হোক তেরেং ফাফাই কীর যে রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়ানি রিশওয়াত দে মিহায়া দেগা হিফা মিহায়া লানাল্লাহ ওয়াফা রিশওয়াতাকি একমুগে সাওবং মুজতামাউগা ফিতনা ফাসাদ উফে দিগিন দা কামি রিশওয়াতাকি মুদা হাক্কুনুং গতুগা বেনু কুরুং কামুগা ওয়াতি আদি এই নুবাকামক ওয়াগিবেরু ম্যাং আল্লাহু ওয়ানি নুবাকান তাতক ওয়াগিবেরি নুমং আমর কুরাবাফা ম্যাং আল্লাহু সূরাতুল মাঈদাগে দেওয়ানা আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া আয়াতুগে মানা গাবে আদি হেওকান্ত কুলাউমা তাকওয়াবেরি উমুগে মাচ্চা তেমামি হুম একাকু আনিককান এহিবে ওয়াগিবেরি ওয়াশে আদি ফাফাবেরি উমা আদাওয়াতেরি উমুগে মাচ্চা তেবামি হুম একাকু আনিককান এহিবে ওয়াগিবেরি নু আশে মুসলিমুঙ্গে মোদলকি রাক্কাতেরি কুরেগেম ওয়াইচে হুরমেতেরি কুরেগেম ওয়াইচে এব্বেয়কু আনেব্বেকা মুদা হাক্কুনুং গগতুগা বেনুং কুরুম ওয়ানি হারাম কুরাবাফা এই হাক্কুনুং গতুগা হেদ কুরুম নুয়াতা বেনুং কুরুম কামুগা বিয়াসমে ম্যাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল বাকারাগে সতেক আড্ডিহ আব্বান আয়াতুগা ওয়াহী কুরাবাফাওয়া বাসফুলুগে মানা গাবে আদি তেবামি হুঙ্গে মুদাতা তেবামি হুঙ্গে মেদুগা বাতুলুগতুগা নুকাশে আদি তেবামি হুং দেনতিবিগেমে ফাফ রিগতুগা মিসকুঙ্গে মুদাতাহ গেতেরিম বাই কেউমট্টাকা এ মুদাতা এবহি এ মুদাতা কুম্বাই হাকিমুন নুদেশে রিশওয়াতাকি এমমে নুবাগতুগা মিহুঙ্গে মুদা বেনুকুরমে এই হাক্কু নুং গতকা কামে কুরমা তিমাগে মুদা হেদ কুরাতিয়ে আদি এ মুদা বেনুং কুরেবেনি এহে মিহেগে হাক্কু নিগুলাগত মক্কম ওয়াতিয়ে রিশওয়াত দে মিহায়া এ হিফা মিহাগে নুবাকাং এভরি কীর্তি রাসূলা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস কুরাবাফাওয়া বাসুলুগে মানা গাবে রিশওয়াত দে মিহায়া রিশওয়াত হিফা মিহায়া একমং হেকিবে এলিয়া মিহায়া লানেন হুটে লানেন লেভমকি ম্যাং আল্লাহুগে রহমাতুং দুরু কুরেভুমে বড়তি ফাফতাক মেনুই ম্যাং আল্লাহু লানেন নুলবতে।